0: আমলটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে কিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হাম এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইং আল্লাহ হাশে আদি সুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مدلون كوروا صدقات كي الله خالص كما يكو كورا كنت كم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مغون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা ইহিন এফেস ফারাতাকা শারীক নুকুরা হুজ কামেব
1: এংহা সাতরসে কসালিস নুয়ে কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আডি হনুয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: দিবেহ রাজ্যে কে আডু
3: আলগন মেঙ্গে প্রোগ্রাম তং হামজিফাওয়া গতং দেন ইবি বডানওয়ানি কিরিত কুরআন কিয়েবুং ಮಿಯದು ಇವಡನವಾಣಿ ಸೂರತ್ ಹೂದು ನುವದಿಯ ಹವನ ಆಯತುಂ ಫಶಾಯಗಿನ್ ಎಸೂರ ನಿಮ್ಮ ಸೂರತ್ ಯೂಸುಫ್ ಫಶಾಯಗಿನ್ ಎಸೂರತುಗೆ ಹವನ ಆಯತುಗೆ ನಿಯಲ

ইয়াবা মিহুন্না মুসাইবা জেহে খামাকান নুহাদা হোসকামে। এই নুহগে ফানুগে কৌমগে মিহুন্না নুয়াতা হুদুগে ফানুগে কৌমগে মিহুন্না নুয়াতা সালেহগে ফানুগে কৌমগে মিহুন্না জেহুন ফাদা মুসাইবা থেকে। লুতুগে ফানুগে কৌমগে মিহু হালাকুয়ে দিয়ে দোস ইয়াবা মিহুন্না দুরে গেনুয়ে।

আদিত্য বা মিহুঙ্গে বেরি রসকলাঙ্গে হাদরত ফাফা ফুসেবুঙ্গে দি ত্যাবা মিহুং ধন্যবাস দেন ত্যাবা মিহুং একলাঙ্গে থাওবা বাস হামাকাশ্বর তিমঙ্কলে ফানুগে বেরি রসকলাঙ্গে রহিম বন্ত নুহানু ওগা বন্ত রসকলাঙ্গে।

0: ಅದೇ ಮಿಯದುಗೆ ಮೌಲು ಮಿ ಬ್ಯಾಗ ಮಿ ಬಲಾಲನಿ ಸಾಸ್ತ್ಯಕ ಸಾಳಿ ಸೆವ್ವಣಾರ್ಗೆ ಹಜ್ಜುಗೆ ಅದಾ ಹಮತಕ ದೆಮ್ಮಿಕ ಮಗುಳೆ ಮೌಲುಮ ತಳ್ಗಣ್ ಮೆನ್ನ ದೇವಾಣಿ ಅಬ್ದುಲ್ಲೋ ಮುಹಾಸ್ ಹಜ್ಜು ಕೋಪರೇಷನ್ಗೆ ಹೆಡ್ ಆಫ್ ಮಾರ್ಕೆಟಿಂಗ್ ಎನ್ ಪಿ ಆರ್ ಅಳ್ಗೊಂಡ್ ಮೇ ಫೋನು ಗುಳಾದಾಗೆ ಹಜ್ಜುಗೆ ಎಮ್ ಎಫ್ ಹೋಗೆ ಅದಾ ಹಮತಕ ಗುಳೆ ಮೌಲುಮ ತೆನಿಸ್ತೇನ ಮಿಹಾರ್ ಅಳ್ಗೊಂಡ ಫೋನು ಗುಳಿ ಫಮೇನ್ ಅಬ್ದುಲ್ ಮುಹಾಸ್ ಅಸ್ಲಾಂ ಅಲೈಕುಮ್ ಅಬ್ದುಲ್ ಮುಹಾಸ್
1: আর আমগত আমাকে কি আমার হুন গাদা থানে দাসে আদি আমরা মিকাম বড় বড় ইনসাস করে মে বড় মে করে বেনে বি সম হজ্জ মৌসুম কেতে রেগা আমি হজ্জ গা মাশার তো কে আদি সৌদি গা মে হরকাতের বাইর কো বড় বড় নেখ ইনসাস করম মেগুতু বানাদা কম গাওয়া না মি দুয়াস পর সৌদি গে আফিন হুন মে মি হুনানি আসালিস ডিগ্রি সেলসিয়াস ওভার আমাতি গা এনা মে ইনসাস করে বে মেম্বার ইয়াবর আমি মা মাতি গা মি হুনানি গা গান কা 45 ডিগ্রি সেলসিয়াস মাচ এ 12 এ হিন্দু নো মুমাফাহুগা ইরুয়ের মাফাহুগা আদি ইরু অসুমা হামে দারুগ সামেন ওয়ার হোন গা দখং এবা সৌদি গে মাহাউল ইহুসাস করেবে এই ইরু অসি কাইন কাং হাগাডি বা হাতে জং কাইর বা সামেন এই এই হোন কাং আম আবি গা নোন কাং গা বিন মেসে বাই হুসাস করেবে মা সৌদি আওয়ার হোন গা দুয়াস ফরে খামা মি দুয়াস ফরে কি মি হেম মি দেন বেস আহারুং আহার আব্বা দা খাম গা বানি নো মে হারু হোন মেন দাব্বা মুং এবা আদে ফিন ফিন দুয়াস ফরে খা হামে আমি এমএ বড় ইসকামে মে দেনি বিস হজ বৈন দেখুন পুলিশওয়ার সাম গুরু আফা হামা দন্নবানি মি যাকাতের কাম হজ বৈরিং সালামাত রাকাতের কাম এই আমি এমএ বড় ইসকামা কি মাসে হি কতুন দে মা রাকাতের কাম কা ইতুরা আমি হজ বৈরিং তেহি দান্তন দিউম কা বে সাম এ দেমা সামার কাম বরাব বটং এবা টেমু এমি কতু হজ বৈরিং না কাম মি সার্ভিস কা আমি বাকি খিদমে হোটেল গে বা গাম কোফা এবাবে এম কমে ফাঙ্গি ফিদায় হজ বেড়ে টিভি কামু গাবি নামে সালমেন দেম বেন বায়ুসাউতন এব দেম আদি টেলিগ্রাম গ্রুপে আমি মানে হজ বেড়ি না হজ বেড়ি গে আয়না মিহুন হিমেনে কথা এখন বাদাফা এম এ দেম বা মি ইরশাউত দেবে কথা আমি মুড়ে নিজাম হুরি গ্রাম কোপে মা হজ বেড়ি গে সালামত রাখা তরি কামাটা এ আমি দে ইসকাম কি এম বড় ইসকাম এম হামে তো কাম দে ইসকাম এম হজ বেড়ি না
0: দে মিহার মি বাকি হুরি ফ্লাইট মি ফরমাং হাম জিফা তারিখ তক মি মিহাত না এবস বদলেন এস পে তো কো বাত ওই তারিখ গাড়ি তক কি
1: আদে আমি তো মি আননি আতিমান ফ্লাইট কে হজ ওয়েরি মি তো মি আওমান হাম জিফা আমি মানে মলডিভিয়ান কে ফ্লাইট এক মি তো জায়গা না মা দে গাড়ি এই
0: ಅರ್ಗನ್ ಮೆಂಗೆ ಅದುಗೆ ರಾಜ್ಯ ಪ್ರೋಗ್ರಾಮ್ಗೆ ದೇಮೆ ಮಿ ಬಲಾಲಿ ಸಾಸ್ತೆಯಕ ಸಾಳಿ ಸಬ್ಬಣ ಹರುಗೆ ಹಜ್ಜುಗೆ ಅದಾಹಮತ ಕಮಿಕಮಗಳೆ ಮೌಲು ಮಾತು ಅರ್ಗನ್ ಮೆನ್ನೆ ದೇವಿ ಹಜ್ಜು ಕೋಪರೇಷನ್ಗೆ ಹೆಡ್ ಆಫ್ ಮಾರ್ಕೆಟಿಂಗ್ ಎನ್ ಪಿ ಆರ್ ಅಬ್ದುಲ್ಲೋ ಮುವಾಸ್ ಮೆಹಸಾಬಂಗಳ ಮೆಂಗ್ ಕುರಿಯಾಗ ಮಿಕೆಂದಿಯ ಅದುಗೆ ರಾಜ್ಯ ಪ್ರೋಗ್ರಾಮ್ ನಿಮ್ಮಲಾಫ ವಕಿವೆಲಾನ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಉಫೆದ್ದಿ ಮೂಸಾ ರಶ್ವಾನ್ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಫಣೋಮ್ಗೆ ಟೆಕ್ನಿಕಲ್ ಗೊತ್ತಂಗ್ ಹೆತಿರ್ವಿ ಅಮ್ನತ್ ಹಬೀಬಾ ಪ್ರೋಗ್ರಾಮ್ ಹುಷೇಳಿ ಅಲ್ಗನ್ ನಸತ್ ರಶೀದ್ ಎಮ್ಮೆ ಹಾಯ್ ಹೊಂತಿರಿನ ಬಾಜೇರಿ ರಕ್ಕಾ ತೆರೆದು ಹಕ್ಕಂಗೆ ತೆರ್ಮ ವಕಿವೆಲಾನ ಅಸ್ಸಾಮ್ ಅಲೈಕುಂ.
2: ಅದುಗೆ ರಾಜ್ಯ.

ইয়াবা মিহুন্নাম মুসাইবা জেহে খামাকান নুহাদা হোসকামে। এই নুহগে ফানুগে কৌমগে মিহুন্না নুয়াতা হুদুগে ফানুগে কৌমগে মিহুন্না নুয়াতা সালেহগে ফানুগে কৌমগে মিহুন্না জেহুনুফাদা মুসাইবা থেকে লুতুগে ফানুগে কৌমগে মিহু হালাকুয়ে দিয়ে দোস ইয়াবা মিহুন্না দুরে গেনুয়ে।

আদি তিমান রসকলাঙ্গে এওরেন নখং আনিয়ায় নুকুরবমে এহেনে কমকো এওরেঙ্গে আমিল্লা নফস তক এওরেং আনিয়া বেরি উয়ে ফাহে কলেগে ফানুগে বেরি রসকলাঙ্গে আমুরু ফুল আহিন্দ আল্লাহ ফিয়াবা এওরেং আলো খং খং উলুনু এওরেঙ্গে ইলাহুন তক ইভিস খামিং এওরেন নক ফুদ্দে নুদে এ ইলাহুন এওরেন নক গেল্লুন দিনুম মেনুই ইতুরেন নুকুরে

0: ريدي لواي جنستيفا بروغراما كونيكاس مبدل كولي هما كوري مسفاها كوري هن غاديين هار وانده ميادوس دهتمين بروغرام كوريا جندان وميده كي وارك جنة كودرنا مي بروغرام جتره ميادوس واحكا دكالو ميهار ماتي بروغرام جفورتا ما باريا غولا ليفا نوحان السلام عليكم
1: وعليكم السلام
0: نوحان كينن حالو
1: نوحان
0: কে কলানি
1: তুমি
0: দিনে দতমেঙ্গে হালি রাত কইতে আমার রাঙ্গালঙ্গে দেখো দেনা হাম কমে তো কোয়াক দাক্কালে মা কি বেস দতমেন্না বার বড় হিং হাম জমলি বেকামে কে কলানি নাও হান মেদো নহন
1: কোনে
0: না গানি মামা কো কোনে মেয়াদো বিশারতা মেয়াদ স্কুল ওরা
1: ওরা
0: বিশার মে গাড়ি একম নো হে তো ওকে
1: ওয়াইজেহনি
0: এহেম ভি মা বিশার ভিমা ওরা মৌসুম সামাল ওয়েকেন কোরা কমে কমে স্কুরাম ওয়ানি তো
1: লাব্বা
0: মহরে আকো দিন বেস মৌসুম ওরা বালাগেন ওলাতে স্কুল তন্তন দায়রস বিসারাইয়া হামা একশিগেন ওয়া কথা ফেওল তং আলাম মান কুডাই নই কোর্ট হি ফাগেন দা মানি অবদিস তো হিঙ্গা মেদ গে মাসে কথা চেলামা
1: লাব্বা
0: কম মাসে কথা কম ফাশানি মেদ
1: ওয়াহাকা
0: ওয়াহাকা ওকে মেদ গে ওয়াহাকা গে ফেশুং হেম মেমা মেহার মে খিয়াল দেনিঙ্গে মা দুরনুং হিসাবে কো কুড কুড রীতি আবশ্যক ওলুনু উমরুং আং আহারুগে জাননাকি ওয়ারং হালানি এহেন নামস হিংহি কুচ্চে জানগে গেগে ফুরগহক আবার রীতি বাগিচায়ং ওয়ে এম মামি হিসাবু নাওহান কোরিয়া কেন নামে মা দুরনুং হিসাবে কো কুড কুড রীতি আবশ্যক ওলুনু উমরুং আং আহারুগে জাননাকি ওয়ারং হালানি এহেন নামস হিংহি কুচ্চে কে জানগে গেগে ফুরগহুকা বর রীতি বাগিচাই গোয়ে নওহান
1: বাগিচায়া মেদুয়াকো কমেদুয়াকো
0: বাগিচায় কমেদুয়াকো
1: জান জান জিয়ারে কই
0: বাগিচায় কমেদুয়াকো জান জিয়ারে করে তো ওকে মা ফুরতা মাসেকে বার ফুরি হামঙ্গে তেমিয়াতি কুরুয়াতুগে মাসেকে হাইং আলিফাম মিয়াদুস আকর্তং এ বহরে কংকরে নাগান হা মালাসনু কং হেঙ্গা বালালং হা গয়ে মাসেকে
2: দাদো
0: দাদো দাদো গাওয়া গয়ে হান্দাং এ বহরে দাদো কি ড্রাইভার নোনি বান্দি কিয়া দেন চেহে মাসেকেঙ্গে দত কিয়াল দেন ফুরতমা বঞ্জে নোনি ড্রাইভারে এগে বাত তারতি বড়ুয়া লাফেঙ্গে দেন এতি তারতি কল্লা ফরাগ নহান কিয়াল দেন মি মি মনোহান লিব ফমি অতি বঞ্জে বান্দি গমি অতি বটো ওবারে নাটো কুদিন কোলে বটো ও ওয়ারে নাটো কুদিন কুলে মাম্মি আদি এফারু বটো ও ওয়ারে এই ফুরতামাবে দেন অতি নাটো কুদিন কুলে মি দত্তগামস কুডাইরো বারগিনে ইবুনু বঞ্জে মেহারুগে মৌসুমাস বার গুড়ে বঞ্চে বারে বেহে ওয়াহকে বেদাক্কা বারাবর আহকিয়াল দি রাজ্য রাগা রাগা আহকিয়াল এক্কঙ্গে তা এব্বান্দি বারার রাঙ্গাড়ঙ্গে ধরতি ব্রাঙ্গল কল্লা ফমুলে বান্ধিবে সেক্ক কিয়াল দেনে হে মামা সেকিং হাম ওয়ার ওয়ার ফুরি হামাইগে নওহান মিয়া দা বেত আড়ু হন্তি বিকু দিন না গেনে সাইনে হোনারে
1: গুরু আন্তে
0: ಅದಬೇಯಾತ ಗುಳುಂ ಹುರಿ ಹೂಣರೆ ದತ್ತ ಮೆಂ ಬೇಣು ಮಿಂಗೆ ಲೆಂಬಂದಿ ರೇವರು ಮದಹವ್ಯ ಸೋಕೆ ನೋಣಿ ಲವಯವ್ಯ ಸೋಕೆ ವಾಹಕೆ ಕೇಳ್ದೇನ ಸಿಮ್ರಂಗಳು ಹೋಮ ಇಕಾಲ ಹೂಣರೆಂಗೆ ಬೈ ನೆರ ಕೊಡಕು ದೆಂಬಗೆ ಚಾ ಪ್ರೋಗ್ರಾಮ ಕಿವಾರ ಅದಬಿ ಪ್ರೋಗ್ರಾಮ ಹೆಮ ಬಡಂ ಅದಬಿಯಾತ ಮದಹೈ ಓಕೆ ಕೇಳ್ದಿ ನೋಹಣ ಮಿದು ಕೊಲ್ದಿ ಮಿಹಾರ ಇತರ ಕುಜ್ಜಕ ಗುಡಾಲಂ ಕುರಿ ಗೆಣಸ್ತೇನೆ ವರ್ರೀತಿ ರೇವರೆ.

0: খোবা, দীর্ঘদিন বেশ এহেনকদিন না এহা আবার লাড়ু দেয় নুসনা চেঙ্গে এতিহা মা বড় দীর্ঘদিন না এ লাড়ু লিবি তাণে গে এ মামি হার গোড়ালে ফমে অতি হিমায়া। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: হিমা কোডা কামে দতে কল দেঙ্গে পছে
1: কোন কামে
0: রেডিও গে আড়ু মাড়ু কল্লা ফ ফোন দতে গে আড়ু হালম বিঙ্গে বাকি আকর্তাম মেহরি শাবিয়ানিং আলিফা কং আকুরে নাগান বা বাই বোড় হিঙ্গা বালালাম বাগো মাসেকে মালুম মালা এ মাসেক তো গবা গেঙ্গে নেঙ্গে মাসেক তো কমি বাগত কে দত মে মে গেঙ্গোলানি বাগিচা গে তেরেগা ওরি মাতা কং বিন্দলাগে মা বন্ডে তৈর কল্লা ফেঙ্গে মে অতি দে এ মা বন্ডে কোরি মাতা কং মালে ফুরতম হিমানা গঞ্জেন নেগে মে মালু গন্না না দে হেন লাফসে এ লাফজ বেণ কোকে জুমলাই হাদালুং এই মাসেক কথা কিঙ্গে মমি এদকে মা বনে গমে হর মাতা কি ফিনি ফেম্মা গন্ড কোড়ে মা হুয়ন্দুমা ইরুদে মা ফিনি ফেম্মা এম ফিনি ফেম্মা লং হিমায় মেল বন লাফজ কি হিনি হিনি বেণ কোকে জুমলাই হাদালাম হিনি ফিনি ফেম মা গহং আরণি জাবরাঙ্গলঙ্গে দেমি অতি বাহকে বাহকে মি মাসিক তো গো বাগোঙ্গে
1: রব্বা
0: এম বাহকে ফেশুঙ্গে মিকি আলদেনি মা দুরুনুং হিসাবে কই পুডকুড় রীতি আবশ্যক গা উলরুন উমরুং আংহারুকে জাননকি ওয়ারং হালানি এহেন নামস হিংহে কুচে জানগে গে ফুরগহকা বার রীতি বাগিচায় গো খমে দোহাকস এ বাগিচায় জান জিয়ারে কুরে নেঙ্গতি হিমাগি জুমলা এ বাগিচায় কি মাগস্ত ফুরিফাওয়া বাগিচায়
1: মেসেং উদু হে বাদিগে গা জেসুং কক্কো কাগে গা পানিতং একি একি বাই জসা তেকো ফিয়া সাসুগে গা জিজা ইন্দা রতে খা মেহিদস এইনি রসকরো গা কেমন রসকরো বাই জহনি হডুলেভি মারুভি এবলি গা বিষ্ণা এমনে আবদু হুরে মেসা মেদুগা খাইরু গা
0: এমবে মা কাগাড়িগা খাং এ কঞ্জন উন্দ সামাল কন্দে এমবি মেসেজ এচে জসা তো বালম মড় মড় কাম বাণি দা
1: আব্বা
0: হিমা মারা উফাল জেঙ্গে মেদো হিমায়া বদল ভেমা উমেদ করং আন হফতাস প্রোগ্রাম গ বার ভেলান কমঙ্গে
1: আব্বা
0: বাকি ভেলান হিমায়া বাকি ভেলাফা অনেকা বেশ দত্তমেঙ্গে ফরাতম বেশ তিকুদিন না বেড়িতে হাদিয়া গণেশ দীফা ইতর কোজ সকায় কু বদল করলাম।

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিয়ে মিস্তকুম করে এমমে হেও মি হাকি এনাগে উমর দিগু মুমায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মি হাই
2: হাগড়ে 30 মিনিট কমে গেনস্তনি মিরেগে ঈশান মাদবগতুগে বঙ্গিয়া বঙ্গে দোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিতে কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিহ রাজ্যগে আড়ু দিবিহ রাজ্যগড়ং হাতরগড়ি 35 মিনিট গমগেনেস তেনি মিরেগে ফাতিস নামা দগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ